0: श्रोताओं, अभी आप तमिल कार्यक्रम का आनंद ले रहे थे। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। इस समय शाम के 5:30 हुए हैं। अब पेश है बांग्ला कार्यक्रम।
1: আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলো হার্টজ থেকে। অনুষ্ঠানে আজ রয়েছে গানের আসর ত্রিধারা। তার আগে স্বামী বিবেকানন্দের এই উক্তিটি, উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো, নিজের ভেতরের সব অহংকার টেনে বের করে দাও। স্বামী বিবেকানন্দের এই উক্তি দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এবারে বলি শ্রী শ্রী মা সারদা দেবীর মহাপ্রয়াণ দিবস নিয়ে দু চার কথা। শ্রী শ্রী মা সারদা দেবী ছিলেন ভারতীয় আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র এবং শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সহধর্মিণী। তিনি 1853 সালের 22শে ডিসেম্বর জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেন। স্নেহ, করুণা, ত্যাগ, সহিষ্ণুতা ও মানব সেবার আদর্শে তিনি সমগ্র মানব জাতির কাছে জগৎজননী পূজিত। 1920 সালের 21শে জুলাই তিনি মহাপ্রয়াণ করেন। তার মহাপ্রয়াণ দিবসে ভক্তরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করেন এবং তার আদর্শ অনুসারে সংকল্প গ্রহণ করেন। মা সারদা দেবী সকল মানুষকে ভালোবাসতে, পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সেবাকে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করতে শিক্ষা দিয়েছেন। তার বিখ্যাত বাণী, যদি চাও কারো দোষ দেখো না, নিজের দোষ দেখো, আজও মানুষের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক। এই দিনে বিভিন্ন আশ্রম ও মঠে বিশেষ পূজা, ভজন, ধর্মসভা, প্রসাদ বিতরণ এবং সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। তার জীবন ও আদর্শ আমাদের সত্য, প্রেম, পবিত্রতা এবং নিঃস্বার্থ সেবার পথে চলতে অনুপ্রাণিত করে। শ্রী শ্রী মা সারদা দেবীর মহাপ্রয়াণ দিবস কেবল একটি স্মরণ দিবস নয়, এটি মানবতা, আত্মত্যাগ ও আধ্যাত্মিক জীবনের আদর্শকে নতুন করে হৃদয়ে ধারণ করার একটি পবিত্র উপলক্ষ। শ্রোতা বন্ধুরা, এবারে শহীদ মনোরঞ্জন ভট্টাচার্যের জন্মবার্ষিকী নিয়ে দু চার কথা। শহীদ মনোরঞ্জন ভট্টাচার্য ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক সাহসী বিপ্লবী। তার দেশপ্রেম, আত্মত্যাগ ও স্বাধীনতার জন্য সংগ্রামের মনোভাব আজও আমাদের অনুপ্রাণিত করে। তার জন্মবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করি এবং তার আদর্শ অনুসরণের অঙ্গীকার করি। অল্প বয়স থেকেই মনোরঞ্জন ভট্টাচার্য দেশের স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। ব্রিটিশ শাসনের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে তোলেন এবং স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দেশের মুক্তির জন্য তিনি অসীম সাহস, ধৈর্য ও আত্মত্যাগের পরিচয় দেন। শেষ পর্যন্ত মাতৃভূমির স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করে তিনি শহীদের মর্যাদা লাভ করেন। তার জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শ্রদ্ধার্ঘ নিবেদন, আলোচনা সভা, দেশাত্মবোধক গান এবং রক্তদান শিবিরের মতো কর্মসূচির আয়োজন করা হয়। এই দিনটি নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম এবং শহীদদের অবদানের কথা স্মরণ করিয়ে দেয়। শহীদ মনোরঞ্জন ভট্টাচার্যের জীবন আমাদের শেখায় যে দেশপ্রেম, সততা, সাহস ও আত্মত্যাগ মানুষের সর্বোচ্চ গুণ। তার আদর্শ অনুসরণ করে আমরা

0: ন্যায়, মানবতা ও দেশের উন্নয়নের জন্য কাজ করার সংকল্প গ্রহণ করি। তার স্মৃতি চিরকাল বাঙালি হৃদয়ে অমর হয়ে থাকবে।
1: শ্রোতা বন্ধুরা, এবারে একটি ঘোষণা। এনআইপিপি প্রযোজক, কন্টেন্ট ক্রিয়েটর, প্রোডাকশন হাউস, স্বত্বাধিকার ও অ্যাগ্রিগেটরদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। প্রসার ভারতী উচ্চমানের রেডিও অনুষ্ঠান সংগ্রহের জন্য নোটিশ, ইনভাইটিং প্রোগ্রাম প্রপোজালস এনআইপিপি এর অধীনে আকাশবাণী শ্রী বিজয়পুরমের জন্য অনুষ্ঠানের প্রস্তাব আহ্বান করছে। তিনটি মোডের অধীনে প্রস্তাব আহ্বান করা হয়েছে: রেভিনিউ শেয়ারিং মোড, স্পন্সার্ড প্রোগ্রাম মোড এবং গ্র্যাটিস মোড। অনুষ্ঠানের ফরম্যাটের মধ্যে থাকতে পারে রেডিও নাটক, ডকুমেন্টারি, গল্প বলা এবং অডিও ফরম্যাট, পডকাস্ট, কুইজ প্রতিযোগিতা এবং সঙ্গীত ভিত্তিক অনুষ্ঠান। আগ্রহী আবেদনকারীদের তাদের প্রস্তাব জমা দেওয়ার আগে সর্বশেষ সংশোধনী সহ প্রসার ভারতী কন্টেন্ট সোর্সিং পলিসি 2024 মনোযোগ সহকারে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই নীতিমালায় যোগ্যতা অনুষ্ঠানের নির্দেশিকা, চুক্তির শর্তাবলী, রাজস্ব ভাগাভাগি এবং এআইআর ব্রডকাস্ট কোড ও বাণিজ্যিক বিজ্ঞাপন কোড সম্পর্কিত বিবরণও রয়েছে। যোগ্য আবেদনকারীরা সমস্ত প্রয়োজনীয় বিবরণ এবং সহায়ক নথিপত্র সহ নির্ধারিত ফরম্যাটের মাধ্যমে আমাদের ইমেল আইডি hoaiar.blair@prasarbharati.gov.in এ তাদের প্রস্তাব জমা দিতে পারেন। বিস্তারিত নির্দেশিকা এবং আবেদন পদ্ধতির জন্য অনুগ্রহ করে প্রসার ভারতী এবং আকাশবাণীর অফিসিয়াল ওয়েবসাইটগুলি দেখুন। প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026। ভারতের পাবলিক সার্ভিস ব্রডকাস্টারে আপনার সৃজনশীল কন্টেন্ট নিয়ে আসার এই সুযোগ হাতছাড়া করবেন না। এই ঘোষণাটি আকাশবাণী কর্তৃক জনস্বার্থে জারি করা হয়েছে। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হল। এবারে অনুষ্ঠান গানের আসর ত্রিধারা।
2: শ্রোতা বন্ধুরা, আজকের ত্রিধারায় আমাদের উপস্থাপনা যে তিন ধরনের সঙ্গীত, তার সঙ্গে আমাদের আজন্ম পরিচয়, বঙ্গভূমি তথা বাঙালি সনাতন সমাজে যে ধর্ম এবং লোকবিশ্বাস প্রচলিত, তাদের মধ্যে বৈষ্ণব, শাক্ত ও শৈব এই তিন মতাবলম্বীদের প্রাধান্য দেখা যায়। এদের উপাস্য বিষ্ণু, শক্তি এবং শিব। উপাসনার মাধ্যম হিসাবে পূজা উপাচার রীতিনীতি যেমন আছে, তেমনি আছে গান। লক্ষ্য করলে আরও দেখা যায় যে এই সব গান উঠে এসেছে গভীর জীবনবোধ থেকে। আসুন আজ অনুষ্ঠানে প্রথমে শোনা যাক বৈষ্ণব সঙ্গীত শ্রীকৃষ্ণ কীর্তন।

0: विनाशाय चतुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे।
1: চর্যাগীতির পর বাংলার সাহিত্য প্রায় দুশো বছর কাল নিষ্ফলা রয়েছে। তুর্কি আক্রমণোত্তর দেশে শান্তি শৃঙ্খলা স্থাপিত হলে বিধ্বস্ত বাঙালির ভাঙাচোরা জীবনকে কেন্দ্র করে গড়ে উঠল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব সঙ্গীত। এই কাব্যের ঐতিহাসিক গুরুত্ব এই দিক থেকে যে এটাই প্রথম খাঁটি বাংলা ভাষায় বাঙালি কবি রচিত কাহিনী কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তনে বাংলা ভাষায় স্বাভাবিক উচ্চারণ, রীতি ও বাগ্বিধি আপন গৌরবে উজ্জ্বল হয়ে উঠেছে। বিষয়বস্তুর দিক থেকেও যে বৈষ্ণব পদাবলী বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ, শ্রীকৃষ্ণ কীর্তন তারই প্রতিকৃত। সুতরাং শ্রীকৃষ্ণ কীর্তন খাঁটি বাঙালি প্রাণের রসে সঞ্জীবিত। বাঙালির কৃষ্ণ ভক্তি সাধনায় কৃষ্ণের যে অলিক রসামৃত, প্রেমিক

চলে আসেন দুষ্টের দমন, ভক্তকে রক্ষা করতে। তাই আজ ব্রজ মাঝে বিবিধ লীলা করছেন।

শ্রী গোবিন্দ সখা সঙ্গ পরিত্যাগ করে চললেন শ্রী যমুনার কুলে। তাই শ্রী যমুনার কুলে যে অধরে মধুর মুরলি নিয়ে ত্রিবঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ালেন। আর যমুনার জলে পড়েছে আপনার অঙ্গ ছায়া, সেই ছায়া দেখে মনে মনে ভাবছেন,

দ্বিতীয় ধারাটি শাক্ত পদাবলীর। মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম গীতি সাহিত্য শাক্ত পদাবলী। বৈষ্ণব পদাবলীর পর এর স্থান। রাধার

দ্বিতীয় ধারাটি শাক্ত পদাবলীর। মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম গীতি সাহিত্য শাক্ত পদাবলী। বৈষ্ণব পদাবলীর পর এর স্থান রাধার অভিসার লোকালয়ের বাইরে, কালীর অধিষ্ঠান আমাদের কুটিরের মধ্যে। শাক্ত পদকর্তারা আদ্যাশক্তি দেবীর পূজারী, শক্তি অর্থাৎ শিব গৃহিণী, কখনো চণ্ডী, কখনো দুর্গা বা উমা, কখনো কালী। শক্তি দেবতা কালীর সঙ্গে তন্ত্রশাস্ত্রের ঘনিষ্ঠ সম্পর্ক, তাই কালী বা শ্যামা বাঙালির পূজিতা প্রাচীন দেবতা। একদিকে তিনি ঘোর করাল বদনী, খণ্ডাখর্গ ধারিণী, অন্যদিকে কল্যাণদাত্রী, মমতাময়ী, বিশ্বজননী। শাক্ত পদাবলীতে শ্যামা মায়ের যে ভয়ঙ্কর রূপের বর্ণনা, তার মধ্যে সমকালীন অন্যাভাব ক্লিষ্ট ও নৈতিক অধঃপতিত সমাজেরই প্রতিফলন ঘটেছে। কিন্তু সবকিছুই হতাশা, দুর্দশা, জড়তা, তামসের ঊর্ধ্বে অমৃত লোকে উত্তরণের সঙ্গীত রচনা করেছেন কবিরা।

উমাসঙ্গীত উদ্ভবের পেছনে তৎকালীন বাঙালি সমাজের নিগূঢ় যোগ রয়েছে। বাল্যবিবাহ ও কৌলিন্য প্রথা বাঙালি জীবনে নিদারুণ মনোব্যথার কারণ ছিল। 8-9 বছরের কন্যাকে বিয়ে না দিলে পিতামাতা জাতি কৌলিন্য থেকে নেমে যাবেন, তাই কুল রক্ষা করতে গিয়ে প্রায়ই পৌঢ় বা বৃদ্ধ কিংবা দারিদ্রগ্রস্ত কুলীন অপাত্রের হাতে কন্যাকে সঁপে দিতে হতো। স্বামীগৃহে কন্যাকে পাঠিয়ে মন্দভাগ্য মেয়ের জন্য মায়েরা নীরবে অশ্রুপাত করতেন সারাটি বছর। রীতি ছিল বছরে দুর্গোৎসবের 3 দিন পিতার বাড়িতে ঘুরে যাবে নববিবাহিতা কন্যা। আবেগ উৎকণ্ঠায় অধীর আগ্রহে মায়েরা অপেক্ষা করতেন সেই দিনটির জন্য। কন্যা পিতৃগৃহে আসে, 3 দিনের পর আবার চলে যায়। ক্ষণমিলনের পর আবার নিদারুণ বিচ্ছেদ। অষ্টাদশ শতাব্দীতে যত পার্বতীয় দুঃখের কথা স্মরণ করে যত মেনকা সমস্ত জীবনভর কেঁদেছেন, তাদের সমস্ত কান্নার জলে সিক্ত আগমনী ও বিজয়া সঙ্গীতগুলি।

সবশেষ ধারাটি শিব বিষয়ক গান। বাঙালির লৌকিক জীবনে মহেশ্বরের এক বিশেষ জায়গা রয়েছে। ঘরে ঘরে পূজিত হন শিব, সৃষ্টি স্থিতি প্রলয় যার ত্রিনয়নে, শান্তির সহাবস্থানে তার স্থিতি, আবার দক্ষ যজ্ঞে প্রলয় নাচন নাচেন তিনি, যার জটা থেকে প্রবাহিত গঙ্গা জগতের পূর্ণ কাজে উৎসর্গিত। শ্মশানবাসী জগৎভোলা ভোলানাথ আমাদের লৌকিক জীবনে উপাসনার মাধ্যম হিসাবে পূজা উপাচার রীতিনীতি যেমন আছে, তেমনি আছে গান। লক্ষ্য করলে আরও দেখা যায় যে এই সব গান উঠে এসেছে গভীর জীবনবোধ থেকে। শোনা যাক শিব বিষয়ক গান।

এই গানখানির সঙ্গেই শেষ হলো গানের আসর ত্রিধারা। এর সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান, প্রচারিত হল আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু মৃত্যুঞ্জয়। আজ তাহলে আসি, নমস্কার, শুভরাত্রি।